0: বাতসালিয়া পোখরা ক্লিনিক, নিউ রোড পোখরা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: হ্যালো
2: হাজুর, নমস্কার।
1: হ্যালো
2: নমস্কার কাকা, শুনে ভয় না?
1: হ্যালো হ্যালো হ্যালো, অনেক ঠুলো সোরলে বলিস না, খাই কু বলে গো, মানে কে ভরে পাই না।
2: হাজুর কাকা নমস্কার, ম ভতিজ বলে গো, ভতিজ, শুনে ভয় না?
1: এ রাম ও হের না, মেরো তো কান মা সমস্যা ভয় রো, তিতি রামরো সঙ্গে শুনে মেসেই পাও দিন।
2: ও এই কুরা ভন্নালাই ফোন করে গো কাকা, অইলে আইএনএফ হরিও খর্ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেকো ছ, কম মূল্যমাই উচ্চ স্তরকো সেবা পাউন সকিন্ছ, তেই গয়ের কান জতাউনস ভন্নালাই ফোন গরেকো।
1: অনি হামি কান কম শুনিয়েলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ?
2: হুন্ছ কাকা হুন্ছ, কান পাকেকো, কান দুখেকো, কান নশুন্নে ওয়া কম শুন্নে, কান করাউনে, চিলাউনে, কান ডম্ম হুনে, কানকো নজিক শুন্নিনে ওয়া গির্খা পলাইকো ছ ভনে পনি উপচার হুন্ছ।
1: অনি কতি বেলা বসছেন তো ডাক্তার?
2: অব ভ্যাউনু হুন্ছ ভনে তো বিহান দিউসো জানু ভয় হুন্ছ, ভ্যাউনু ভয়ের ভনে সন্ধ্যাকালীন সেবামা।